কার্যক্রমের এই পরবর্তী কথাচিত্র আজকা গুন্ডারাজ, কণ্ঠশিল্পী মানে হলে কুমার শানু এবং অলকা ইয়াগনিক। সঙ্গীত নির্দেশনা আনন্দ মিলিন, গীত রচনা সমীর।

0: सर नमस्कार।
1: नमस्कार
0: सर, आज आम कार्यक्रम आपको अनेक अनेक स्वागत।
1: धन्यवाद।
0: जेहेतु ये वर्षा दिन चली वर्षा दिन शिशु मान अनेक प्रकार रोग देखा जाऊँगी, तेणु यही परिसर में आम रखीचु आज कार्यक्रम विषय वस्तु वर्षा दिन शिशु मान पाखे देखा जा विभिन्न रोग और तार प्रतिकार। तेरे सर प्रथम आमको कहतु आम तो सब प्रकार ऋतु आम अनुभव करू, कि वर्षा दिन आसला मान खास कर पाखे विभिन्न प्रकार रोग समस्या देखा जाए, तो वर्षा दिन ही कहीं
1: देखु वर्षा दिन এটা অধিকা দেখা যাওয়ার মেইন কারণটা হচ্ছে পানি। যেতবে বর্ষা হচ্ছে সমগ্র মানে অলগা অলগা জায়গার পানির মাত্রাটা বড়ি থাকে এবং পবনরে বি পানির মাত্রাটা আর্দ্রতা বড়ি থাকে, যোথিরে কি বিভিন্ন প্রকার মাইক্রো অর্গানিজম মানে যে জীব কীট মানে সেগুড়াক বৃদ্ধি হয়ে থাকে। তো সেগুড়াক মেইনলি এয়ারবোন ডিজিজ গুড়া করে থাকে, এবং দ্বিতীয়ত যেতবে পানি জমা হয়ে থাকে বিভিন্ন জায়গার তো সেটা ভেক্টরবন ডিজিজ মানে যেমন মেইনলি মশা প্রায়তঃ মশা দ্বারা বিভিন্ন রোগ গুড়া ব্যাপি থাকে। তো বর্ষা দিনে এসব জিনিস হওয়ার চান্সেসটা বহু বড়ি থাকে, কিন্তু না খরা দিনে দেখুন পানির মাত্রা কমে যাই থাকে, তো তাঁর মেইনলি মানে বঞ্চার শক্তিটা কমে যাই থাকে, সেই বর্ষা দিনে এসব ছুঁয়ার অধিকা রোগ দেখা যাই থাকে।
0: তো স্যার আপনার কহবাক চাহুন যে মেইন কারণ তার বর্ষা পানি, যেটা কি সেতিরে অধিক পরিমাণর জীবাণু থাকা যোগুঁ এই বিভিন্ন প্রকার সমস্যা দেখা যাই থাকে।
1: পানি এবং তা সহিত মিশুথা বিভিন্ন অলিয়া আবর্জনা মানে পানি দ্বারা বহি গোটে জায়গার সেটা যে একত্রিত হয়ে থাকে, সেটি অলগা অলগা মানে অর্গানিজম মানে গ্রোথ হয়ে থাকে, তা দ্বারা হি মানে রোগটা বৃদ্ধি পাই থাকে।
0: বহুত বড়িয়া কথা স্যার, আপনার যেমন কহিলেন যে বর্ষা দিনে এই সব সমস্যা কাহিনী দেখা যাই থাকে, তো স্যার বর্ষা দিনে পিলাঙ্ক পাখে সাধারণত কেউ কেউ রোগর সমস্যাটা অধিক পরিমাণে দেখা যাই থাকে?
1: মেইনলি আপনার দেখুন বর্ষা দিনে বহুত প্রকার রোগ হয়ে থাকে। ফার্স্ট হচ্ছে ভেক্টর বন ডিজিজ, ভেক্টর গোটে অর্গানিজম থাকে যে কি গোটে রোগ কু জনক পাখরু আউ জনক পাখু সে মানে ক্যারি করি নেব। তো মেইন এক্সাম্পল হচ্ছে এপাই মশা, মশা বহুত প্রকার রোগ করুব, যার মেইন ইম্পর্টাট এক্সাম্পল গুড়া হল ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকেনগুনিয়া, জাপানিজ এনসেফালাইটিস, এবং সেকেন্ড হেডিং যেত আমি আসবা সেটা হচ্ছে ওয়াটরবোর্ন ডিজিজ গুড়াক। ওয়াটরবোর্ন ডিজিজে কম হব মেইনলি এবে আপনার দেখুত বর্ষা দিনে ছুঁয়া মানুষ মানে ডায়রিয়া কিংবা বান্তি জ্বর, তা সাংরে টাইফয়েড এবং তা সাংরে হেপাটাইটিস হওয়ার চান্সেস থাকছে। তো এসব হল ওয়াটরবোর্ন ডিজিজ, ওয়াটর দ্বারা মানে পানি দ্বারা ক্যারি হয়ে থাকে। এবং থার্ড হেডিং হচ্ছে যেতবে পবন দ্বারা মানে এয়ারবোর্ন ডিজিজ গুড়াক, যেমি বর্ষা দিনে অধিকা ছুঁয়া ছিঙ্ক, জ্বর, নাক বহেবা, নিমোনিয়া, কাশ এসব হওয়ার চান্সেস থাকে। তো এই তিনটা ক্যাটেগরি মেইনলি ডিজিজ গুড়াক বহু প্রকার হয়ে থাকে।
0: তো স্যার আপনার যেমন কহিলেন যে মশা দ্বারা আমার বিভিন্ন প্রকার রোগ দেখা যাই থাকে, আর সে পুঁ ভিন্ন ভিন্ন রোগ, তো ভিন্ন ভিন্ন মশা দ্বারা ভিন্ন ভিন্ন যে রোগ হয়ে থাকে কেউ কেউ রোগ সব হয়ে থাকে?
1: আজ্ঞা দেখুন মানে মশা দ্বারা মেইনলি আমি চলতু দেখা ম্যালেরিয়া, ম্যালেরিয়া মানে এনোফিলিস মসকুটো যেটা কি ফিমেল এনোফিলিস মসকুটো করে মানে মশা করে, সেইটা মেইনলি যেতবে ফ্লোয়িং ওয়াটর যেতবে ওয়াটর সোর্স ঘর পাখে থাকে সেটি মশা মানে রয়ে থাকে, কিংবা সপোজ নাড়ি অছি সেতরে বিভিন্ন অলিয়া আবর্জনা পড়ছে সেতরে মশা তার অন্ডা দিয়ে থাকে, এবং সেই অন্ডার বহু সারা মশা হয়ে থাকে যেমন কি এই ম্যালেরিয়া ক্যারি করে থাকে। তারপরে সেকেন্ড হচ্ছে এডিস মশা যে কি ডেঙ্গু করে থাকে, আউ থার্ডটা হল কিউলেক্স মশা যেটা কি জাপানিজ এনসেফালাইটিস করে থাকে, মানে বিভিন্ন প্রকার মশা বিভিন্ন প্রকার রোগ ক্যারি করি থাকে। ম্যালেরিয়ার মেইনলি সাইন এন্ড সিমটম মানে আপনার কম হলে জাঁবে আপনার ছুঁয়া ম্যালেরিয়া হচ্ছে, ফার্স্ট ছুঁয়া হাই গ্রেড জ্বর মানে জ্বর হব বহুত সিভিয়র জ্বর হব, সেকেন্ড হচ্ছে ছুঁয়া শীত হব এবং রাইগর হব মানে ছুঁয়া থরব, থার্ডটি হচ্ছে তার পেট পেন হব কিংবা বান্তি হব, এ তিনটা মানে ফিচর ম্যালেরিয়ার, হেডেক হব, তারপরে বেড়ে বেড়ে সিভিয়র ম্যালেরিয়া গোটে অছি যেটা কি মানে ফেলসিফম ম্যালেরিয়া আমি কইথাও, সেটারে আমি কম হইতিব চান্সেস অছি কি ঝটকা হব ছুঁয়া মানে যেটাকে আমি সিজর কইথাও, বেড়ে বেড়ে ছুঁয়ার চেতা বি যাওয়ার চান্সেস অছি, এবং তার ইউরিন ইউরিনটা তার রেড কলর কিংবা কোলা কলর কিংবা ব্ল্যাক কলর বি হওয়ার চান্সেস অছি, এবং এহা হেলে স্প্লিনর মাত্রা বড়ি থাকে যাহাদ্বারা কি তার রক্ত মানে হিমোগ্লোবিনর মাত্রা বি কমে যাই থাকে, এটা হল ম্যালেরিয়া। সেকেন্ড জিনিস হচ্ছে ডেঙ্গু, এবে ওড়িশার প্রায়ত আমার

0: ছিঙ্ক আসব এবং মাইল্ড কাশ আসবার চান্সেস অছি। তো যদি এইটা হচ্ছে আপনার ভাবতো এটা ভাইরাল ফিভর, যদি আপনার ছুঁয়া জ্বর বহুত মাত্রায় হচ্ছে মানে হাই গ্রেড ফিভর হচ্ছে, তা সাথে ছুঁয়া থরুছে যেমন আগর ডিসক্রাইব করলে ম্যালেরিয়া হওয়ার চান্সেস অছি। যদি আপনার ছুঁয়া জ্বর হচ্ছে এবং তার পেট পেন হচ্ছে এবং বাঁতি হচ্ছে কিংবা ঝাড়া হচ্ছে, এইটা একুট গ্যাস্ট্রোএন্টাইটিস মানে ঝাড়া বাঁতি দ্বারা অ্যাসোসিয়েটেড থাকে, তা সহ আমি টাইফয়েড ভাবিবা। এবং যদি জ্বর হচ্ছে ছুঁয়া থরুছে এবং পরিষ্রা কলা টাইম জলাপোড়া হচ্ছে, তাহলে সেটা আমি ইউরিন ট্র্যাক্ট ইনফেকশন
1: তাছাড়া স্যার পিলামানক পাখরে আউ গটে এবে সমস্যা দেখা যায় বর্ষা দিনে কিছি কিছি পিলাঙ্কর হাত ও পাদরে মানে একজিমা টাইপ রে হুয়ে যেমতি কি পানি খিয়া মধ্যে কুয়া যাইতা, তো সে সব সমস্যা কাহি কি দেখা যাইতা?
0: দেখুন বর্ষা দিনে যেতেবেলে মানে পানিটা পড়িতে মাটিরে সেতেবেলে ছুয়া মানে সেটাকু মানে মাড়িলে মানে তাঙ্গ হাতরে কিংবা গোড়ে সেটা কন্টাক্ট আসতে, এইটা মেইনলি একজিমা টস ডার্মাটাইটিস করতে মানে এটা কোন স্কিন রো গটে টাইপ রো ইচিং সেটা হইতে কিংবা সে জাগরু পানি আসতে, এসব মেইনলি একজিমা টস ডিজিজ করতে এবং প্রিভেনশন হি তাপাই উপকার হব। কাহিকি না আমি যেতেবেলে ইগজিমা হব তাপাই আমি কিছু মেডিসিন ইউজ করিয়াকু পড়িব। সবুঠু বেস্ট হচ্ছে আপন চেষ্টা করন্তু ছুয়াকু সেই মানে ময়লা থিয়া পানিকু ন ছাড়িয়া পাই। বেস্ট হব তো যেতেলে বর্ষা হতব কিংবা যেতেলে পানি জমা হইতব সে জায়গা আপন ছুয়াকু ছাড়ন্তু নি। আর যদি সেভাবে হচ্ছে তুরন্ত আপন ডক্টরক পাকু নিয়ন্তু, কাহিকি না ইগজিমার গোটে গুণ থাকে যদি ছুয়াকু সেটা হলে কুণ্ডে হব এবং কুণ্ডে হলে সে আহুরি কুণ্ডিয়া ফলরে তার মাত্রা আহুরি বৃদ্ধি পাইব, তো এইটা ধীরে ধীরে ধীরে ধীরে সে ছুয়া দ্বারা হি সেটা বৃদ্ধি করার চান্সেস। তো সেইপা আপনার চেষ্টা করতু যেত ময়লা পানি থাকবে আপনার ছুঁয়াকে সে জায়গাকে ছাড়ন্তু নি।
1: বহুত বড়িয়া কথা স্যার। স্যার আউ গোটে মধ্যে কথা পচারিবি, বর্ষা দিনে পিলামানক পাখরে দাঁত সমস্যা মধ্যে বহুত পরিমাণে দেখা যাইতা, যেটা কি পিলামানক পাখরে অসহ্য হয়ে যায় মানে সহি পারন্তিনি, তো দাঁত বথাটা এই বর্ষা দিনে কাহিকি হুয়ে এবং আর কোন প্রতিকার ব্যবস্থা রয়েছে?
0: কিন্তু দাঁত বথাটা যে বর্ষা দিনে আপনার কহুচন্তি এইটা মেইনলি ছুঁয়াকে ইয়েসিনোফিলিক কজ তার থাকে, মানে সপোজ ছুঁয়াকে ঠান্ডা হয়ে যাইছে তারপরে আপনার দেখবে তার দাঁত বথাটা অধিকা হতো, কারণ হইতে ছুঁয়া ঠান্ডা পানি পি থাকে। আর গোটে কারণ হচ্ছে দাঁত পেন হওয়ার এসিডিটি বড়িবার মানে দাঁত এসব এবং ঠান্ডা পানি এবং বর্ষা দিনে এসব প্রেসিপিটেট হইতে, মানে সপোজ এবে মু কোন সিলি মিঠা খাইলি এবং বর্ষা দিনে সেটা রহিগলা, তো সেটা প্রেসিপিটেট হয়ে এসিড ফর্মেশন হব, এসিড ফর্মেশন হলে বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া ভাইরাস গুলো সে দাঁতকে যাবে এবং সেটা হলে ইনফ্লামেশন হয়ে পেন হইতে, তো সেইটাকে প্রিভেন্ট করার পাই হলে আপনার চেষ্টা করুন ছুঁয়াকে সবুবেলে ছুঁয়া নেই আমি সমস্তে সবুবেলে আমি উষুম পানি পিবা উচিত, মানে ফুটাই থাকা ওয়াটার তারপরে আমি পিবা উচিত, যেতবে মিঠা খাওছন্তি কি অন্য কিছু খাদ্য খাওছন্তি ঠিক মাত্রায় ব্রশ করা উচিত, সে এসিডটা যেটা থাকবে ব্রশর যেটা হব সেটা আলকালাইন করদেব, যেটা কি সেটা নর্মাল পিএচ করদেব, যাদ্বারা কি অর্গানিজম মানে মানে যেমন ব্যাকটেরিয়া হোক কি ভাইরস হোক সেটি গ্রোথ হয়ে পারিব না, এহাদ্বারা পেনর মাত্রায় কমিযাব এবং টুথ হাইজিন গোটে তার অলগা চ্যাপ্টর অছি, মানে টুথ হাইজিনটা বহুত মাত্রায় মেনটেন হব, কাহিঁকি না টুথ হাইজিন যদি মেনটেন ন হচ্ছে তাহলে পাটির অলগা অলগা মধ্যে রোগ হয়ে থাকে এবং তাদ্বারা আমার ইন্টেস্টাইনাল রাস্তাকে মধ্যে অলগা সব রোগ যাই থাকে। সপোজ আপনার ছুঁয়াকে এমনি দাঁতর সমস্যা দেখা যাচ্ছে, তাহলে এর উপদেশ দেবি আপনার ডক্টর পাখ নিয়ন্তু দেখান্তু। সেকেন্ড জিনিস আপনার আভয়েড করতে ছুঁয়াকে ঠান্ডা পানি দেওয়া পাই, বর্ষা দিনে মেইনলি কিছুটা প্যারেন্টস ছুঁয়াকে আইসক্রিম এসব দিকে, তো সেটা আভয়েড করতে বেস্ট, এবং যেতবে আমি দেখুছু সেই সব গুড়া আমি মেইনলি তার সোয়েলিং আউ পেন পাই আন্টিহিস্টামিনিক দিয়ে থাকু, আমি দেখি থাকি দাঁতকে যদি দাঁতরে কিছুটা সমস্যা দেখা যাচ্ছে যেটাকে আমার আইকু ভিজিবল অছি কিংবা যন্ত্র মাধ্যমে আমি দেখি থাকি, সেটা হলে আমি কম হয়েছি উপযুক্ত মানে তার রোগটা চিহ্নট করতাম, তারপরে যাই আমি তার ট্রিটমেন্ট করতাম, সেটা পাই আমাকে দেখিয়া পড়ব।
1: তো স্যার আপনার যেমনি কহিলে বিভিন্ন মশা দ্বারা বিভিন্ন প্রকার রোগ হইতায়, তবে এই মশা দাউরু কেমিতি প্রতিকার মিলিব বা এই মশা দাউরু কেমিতি আমি রক্ষা পাই পারিবা?
0: প্রথমটা দেখন্তু আমি ফার্স্ট ডিসকস কলে এটা পানি পাই মানে বর্ষা দিনরে এটা অধিকা হচ্ছে, মানে কোন ওয়াটার সোর্স পানি যে জায়গায় জমা হয়েকি রহুছি সেটি মশা নে অধিক বংশবৃদ্ধি করতে এবং সেঠু হি আমার ম্যালেরিয়া কিংবা ডেঙ্গু এসব ব্যাপার চান্সেস থাকে, তো ফার্স্টটা হচ্ছে আপনার সে পানির স্রোতকে আপনার পাখু দূর করতু, যেমিতি কি এবে হি গরম দিন থাকলে বহু জন তাঙ্কর কুলরের পানি থাকে এবং সেটা ছাড়ি দিয়ে, তো সেটা কম হব স্টাগনান্ট ওয়াটার, স্টাগনান্ট ওয়াটারে মেইনলি কম স্টাগনান্ট ওয়াটার মানে রহি যাইতিবা গচ্ছিত জল, সেথিরে মেইনলি এডিস মসকিটো বড়িথায় এবং এডিস মসকিটো ডেঙ্গু করতে, সেইপা আপনার চেষ্টা করতু আপনার ঘরে যৌ বি জায়গায় স্টাগনান্ট ওয়াটার অছি মানে যেমন কুলর তলে হোক কিংবা কোনসি ফর্নিচর তলে হোক কিংবা কোনসি জায়গায় গচ্ছিত জল অছি তাকু দূর করন্তু, যাদ্বারা কি আপনার ডেঙ্গুরু রক্ষা পাই পারিবে। সেকেন্ড ইজ ফ্লোইং ওয়াটার, মানে কোন সপোজ আপনার এসি ইউজ করছেন সেটু পানি থপ থপ থপ থপ হয়ে পড়ুছে, তারপরে সেকেন্ড ইজ ফ্রিজ ইউজ করছেন সেটু পানি পড়ুছে, কিংবা কিচেনে আপনার পানি বহুছে আপনার দেখু না, কিংবা আপনার পাখর নালের ময়লা আছে এবং সেটা জাম হয়ে যাচ্ছে আপনার দেখু না, তো সেটি মেইনলি ম্যালেরিয়া এনোফিলিস মসকিটো বংশবৃদ্ধি করার চান্স আছে, সেটাকে দূর করন্তু। সবুবেলে আপনার বর্ষা ঋতু আসিয়া পূর্বরু আপনার নিকটস্থ সব স্থান গুড়া ক্লিন রাখন্তু, কাহিঁকি না সেইটা হলে জল মানে সেটি গচ্ছিত হব এবং জল গচ্ছিত হলে মশার বংশবৃদ্ধি হব, এটা হলে ম্যালেরিয়া হব, গভর্নমেন্ট সেটা প্রমোট করছে আপনার সবুলে মশারি ইউজ করতু, এবার তো গভর্নমেন্ট তার গাইডলাইন সে মশারি ঘর ঘর প্রতি দুই জনক গোটে

শ্রোতাবন্ধু আপনার বি শুনুছন্তি ভক্তি সঙ্গীত ভিত্তিক কার্যক্রম। তেবে আজর আম কার্যক্রমরে বাদ্যযন্ত্রে অছন্তি তবলারে দুর্গাচরণ মল্লিক, কিবোর্ডরে দেবেন্দ্র রণা, হারমোনিয়মরে গুরু শ্রী ফকিরচরণপতি।

শ্রোতা বন্ধু, আপনার জানতি রথযাত্রা পূর্বরু যেতেবেলে মহাপ্রভু অনসর ঘরে থিলে, জগন্নাথ সংস্কৃতিরে মহাপ্রভুঙ্ক সেই অনসর সময় এক অত্যন্ত আবেগপূর্ণ ও গভীর বিরহর সময় হয়ে যায়। এই সময়ের ভক্ত ও ভগবানঙ্ক মধ্যে থিবা বিরহ ও মিলনর আকুলতাকু বড়াই দেইথায়। শ্রীজীউমানঙ্ক অনসর ঘরু বাহারিবা পরে মহাপ্রভুঙ্কর দিব্য আনন্দর সীমা নথায়। সেই দিব্য আনন্দকু সে সারা সংসারের বাঁটিবা পাই সে রত্নবেদীকু ওহ্লাই আসন্তি। তেবে শ্রোতাবন্ধু, আসন্তু শুনিবা এই সুন্দর ভজনটিকু গুরু শ্রী ফকীরচরণ পতিঙ্ক কণ্ঠরু।

শ্রোতাবন্ধু আপনার শুণুচার ভক্তি সঙ্গীত ভিত্তিক কার্যক্রম তেবে আজর আম কার্যক্রমের বাদ্যযন্ত্রে অবলারে দুর্গাচরণ মল্লিক কিবোর্ডরে দেবেন্দ্র রণা হারমোনিয়মে গুরু শ্রী ফকীর

0: এই কাহিনী এক গৃহিণী আৰু তাৰ অন্তৰাত্মাৰ। বিজুলী বিল, সৌদা, স্কুল ফিজ সব হৈ গলা।
1: বনি গলা বজেট?
0: হ্যাঁ, 5000 বঞ্চি গলা।
1: তো নুয়া শাড়ী নিয়ে যা।
0: না, গলা মাসরে হি তো নেইথিলি।
1: আউ গটিয়ে
0: না, প্রথমে বাজেট বনাও, তারপরে ছোট ছোট সঞ্চয় কো ব্যাংকে সেভ কর, আউ টঙ্কা কো বড়িবার দেখ।
1: দেখাই হউছি
0: এবে যাও ভাই।
2: আরবিআই কহে
0: আর্থিক বুদ্ধিমতা যাহারি সে সমৃদ্ধ নারী।
3: এই কাহিনী হেউছি এক নার্স আউ তার অন্তরাত্মার।
4: আসিগলা সেলেদি?
0: হ্যাঁ।
4: এবে নুয়া ঝুমুকা?
3: না, প্রথমে সঞ্চয়।
4: প্রথমে ঝুমুকা।
3: শুন, প্রতি মাসরে কিছু বঞ্চাও, কিছু নিবেশ কর, আউ কিছু এমারজেন্সি পাই বি বঞ্চাই কি রখ,
4: যা দ্বারা রহিব টেনশন ফ্রি। কিন্তু ঝুমুকার কোন?
0: যাউছু না, পড়ি দেবি ইনজেকশন।
2: আরবিআই কহে
3: আর্থিক বুদ্ধিমতা যাহারি সে সমৃদ্ধ নারী।
5: আগকু আসুছি গ্রীষ্মকাল, প্রচন্ড গ্রীষ্মতাপর রক্ষা পাইবা পাই এবং ভবিষ্যত সুরক্ষা পাই গছটিয়ে লগান্তু এবং জীবন বঞ্চান্তু। প্রত্যেক পোতিবা গোটিয়ে গছ, পরিবেশ হেব সবুজ স্বচ্ছ।
6: শ্রোতাবন্ধু, এই বিজ্ঞাপন বিরতি সহিত শেষ হল।

শ্রোতা বন্ধু, আজি রাতে 7:58 আপনার শুনেপারে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীঙ্কর দেশবাসীঙ্ক উদ্দেশ্যের বার্তা মন কি বাতর ওড়িয়া ভাষান্তরর পুনঃ প্রসারণ রিলে করে প্রসার করিবু আকাশবাণী কটক কেন্দ্রর। বর্তমান আসন্তু জানি নেবা চলিত অধিবেশনর কার্যক্রমর সূচনা। আজি সন্ধ্যা 6:10 শুণবে হিন্দি ভক্তি গীত, 6:30 সম্বলপুরী গীত, 7:25 জেলা হালচাল শুনেপারে দেওগড় জেলার খবর, 7:30 কিষানবাণী, রাতে 9:15 শুনেপারে বিবিধ ভারতী কার্যক্রম, রাতে 10:00 নাটক শ্রী নীল মাধব, রচনা শরৎচন্দ্র মূলিয়া, প্রযোজনা রমাপদ নন্দ, রেলে করে প্রসার করিবু আকাশবাণী কটক কেন্দ্রর। তেবে শ্রোতাবন্ধু, ইয়ে থিলা চলিত অধিবেশনর কার্যক্রমর সূচনা। এথর আসন্তু জানি নেবা আগামীকালি সোমবারর কার্যক্রমর সূচনা। আসন্তকালি সকাল 6:05 ভক্তি সঙ্গীতর কার্যক্রম বন্দনা শুনেপারে, 6:35 শ্রীরামচরিত মানসর 237 ভাগ, আসন্তকালি সকাল 7:10 আমার স্বাস্থ্য রিলে করে প্রসার করিব আকাশবাণী কটক কেন্দ্রর, 7:25 সূচনা মূর্ছনা, 8:30 শ্রীক্ষেত্র মাধুরী, এথিরে শুনিবে নীলাদ্রি বিজে সম্পর্কে, প্রযোজনা প্রদীপ্ত শ্রীচন্দন, রিলে করে প্রসার করিব আকাশবাণী কটক কেন্দ্রর, 8:45 বণ পাহাড়ের গীতরে ওরাম গীত পরিবেশন করবে লেথা তির্কি এবং সাথী মানে, সকাল 9:11:12 ও অপরাহ্ন 2:45 বিবিধ ভারতী কার্যক্রম শুনেপারে। আসন্তকালি দিন 10:00 সিনে সঙ্গীতরে হিন্দি চলচ্চিত্রর গীত শুণবে, দিন 12:00 NCERT দ্বারা প্রায়োজিত কার্যক্রম উমঙ্গর 1336 ভাগ আপনার শুণিপারে। শ্রোতাবন্ধু, আসন্তকালি সন্ধ্যা 5:00 ভক্তি সঙ্গীতর কার্যক্রম আরতি, 5:20 শ্রীমদ ভাগবতর 466 ভাগ, 5:30 শুণবে নারী মহল, এথিরে শুনিবে সাক্ষাৎকার মহিলা স্বাস্থ্য ও পুষ্টি এ সম্পর্কে রঞ্জিতা করঙ্ক সহ সাক্ষাৎকার শুনিবে, 6:10 হিন্দি ভক্তি গীত, 6:30 যুব শক্তি রিলে করে প্রসার করিব আকাশবাণী কটক কেন্দ্রর, 7:25 জেলা হালচালে ঢেঙ্কানাল জেলার খবর জানিপারে, 7:30 রয়েছে ক্ষেত খমার, রাতে 8:15 সিনে সঙ্গীতের হিন্দি চলচ্চিত্রর গীত শুনেপারে, 9:15 বিবিধ ভারতী কার্যক্রম।

0: শ্রোতা বন্ধু, দ্বৈত কণ্ঠরে এবং সমবেত কণ্ঠরে শুনিলে এই হিন্দি ভক্তি গীতটি। কণ্ঠশিল্পী ছিলেন নীতিন মুকেশ এবং সাথী মানে।
1: আপনার পিলার উজ্জ্বল ভবিষ্যৎ পাই বাজি রাউত শিক্ষা নিকেতন বিদ্যালয়ের আডমিশন নর্সরী ঠারু ক্লাস অষ্টম পর্যন্ত আরম্ভ হয়ে যাইছি। তবে সবিশেষ সূচনা পাই যোগাযোগ করন্তু সেক্টর 3 রাউরকেলার বাজি রাউত শিক্ষা নিকেতন, মোবাইল নম্বর 9937328280 রে।
0: শেষ হল হিন্দি ভক্তি গীতর কার্যক্রম আকাশবাণী রাউরকেলা। সময় সন্ধ্যা 6:20 হওয়া যাচ্ছে। শুনবা সংস্কৃতরে সম্বাদ রিলে করে প্রসার করুছু আকাশবাণী দিল্লি।
2: ইয়ম আকাশবাণী সম্প্রতি বার্তা শ্রূয়ন্তাম প্রবাচিকা নিধিঃ ঝাঃ। आदौ मुख्याः वार्ताः। विकसित वाइब्रेंट विलेज प्रोग्राम इत्याख्ये कार्यक्रमे प्रधानमंत्रिणः उद्बोधनम्।

0: তো যেনে বুনিছন সেটা কেন ধানটা বুনি দেইছন?
1: বুনাটা হচ্ছে এটা কেত স্বর্ণা ধান বুনি দিয়েছে আর কেনটা ভুবনটা এটা আমার সরকারি ধান সব বুনা হয়েছে দেশি ধান ছাড়ি দেলে আমরা তো হাইব্রিডটা বুনা হয়েছে যে 3 কিলোকে 1500 টাকা দিয়ে হাইকি পোকা হয়েছে।
0: তো কিছু রুয়া বি করে দেলেন কি পোলা পকাইছন খালি?
1: রুয়া তো চলুছে সরি আইলানে খালি
0: রুয়াটা কলে সেটা ধাড়ি পদ্ধতি রে করিছন কি যেনতা সেনতা রুই দেইছন? তো আপনার এরিয়ারে সব ভাই বহন মানে এটা রুয়া সারি দেলে ন কি সে ভরখর চলাইছন?
1: এইটা সব ভাই বহন মনে তো সরাই দেলে না অধা
0: রুয়া করিছন ট্রাক্টর মাধ্যমে করুছন কি রোটাভেটর রে? তো ভাই আপন এতে বড়িয়া ভাবে চাষবাস করুছন আখু চাষ করিকরি সে আখুকে বিক্রি বি করুছন গুড় বি পেরুছন এই সব কথা শুনিকরি জানিকরি আমকে বহুত বড়িয়া লাগলা। তো ভাই যিবার যিবার আগ্রু আপনকে আমার কিষানবাণী কার্যক্রম তরফরু বহুত বহুত ধন্যবাদ জুহার।
1: জুহার
2: গুরবারি।
0: হই দাদা
2: শুনলা ই আমার চাষবাসর কথা?
0: আউ দাদা।
2: হ্যাঁ গুরবারি।
0: চাষবাসর কথা শুনু শুনু তাঙ্কর জীবনরে অনেক কিছু যেন সমস্যা মানে আসিথিসি চাষবাস হো কি সে মানে কেনতা আগকে বড়িথিসন চাষবাসরে ক্ষতি সহিকরি বি সে সব কথা মানকর বি আমি অনেক কিছু শিক্ষা পাইথিসু তার সঙ্গে সঙ্গে মোটিভেট বি হইথিসু
2: হই
0: আউ আমি বি যেতে দুঃখ আসু কি যেতে বি ক্ষতি হো সেটাকে সহেবার লাগি আমার ভিতরে বি গোটে ক্ষমতা আসি যাইথি আৰু আমি বি কিছু কৰবাৰ লাগি চেষ্টা কৰি থৈছো
2: হৈ হৈ তো সময় হেলা ন সূচনা মনকে দেবাৰ লাগি বেলে পহলা কৰি যাওঁ বজাৰ হাটৰ খবৰ জনাই দেমা
0: হৈ দাদা বৈলে চল চল আমাৰ ৰাউৰকেলা আখৰ পাখৰ বজাৰ হাট মানকে পনিপৰিবাৰৰ দৰদাম সব কেনতা কাণা থিলা জনাই দো
2: বেলে আলুটা ৰহিছিলা কিলো পিছা 16 টকা পিয়াজ ৰহিছিলা 35 টকা নেকৰি 40 টকা অদা 160 টকা লেসুন ৰহিছিলা 200 টকা নেকৰি 220 টকা বিলাতি ৰহিছিলা 30 টকা নেকৰি 40 টকা বাইগন 40 টকা ভেন্ডি ৰহিছিলা 40 টকা বৰবটি 50 টকা নেকৰি 60 টকা লাউ গুটাকে 20 টকা মাখন 30 টকা করলা রয়েছিল 50 টাকা নেই 60 টাকা বন্ধাকোবি 20 টাকা নেই 30 টাকা ফুলকোবি রয়েছিল 60 টাকা নেই 70 টাকা গাজর 50 টাকা নেই 60 টাকা বিট রয়েছিল 40 টাকা নেই 50 টাকা কুঁদুরু রয়েছিল 40 টাকা পুটল 40 টাকা নেই 50 টাকা সারু রয়েছিল 50 টাকা কঞ্চা কদেল 40 টাকা নেই 50 টাকা আর কঞ্চা মির্চা রয়েছিল 80 টাকা নেই 90 টাকা কিলো
0: বেলে দাদা।
2: হ্যাঁ গুরুবারি।
0: এটা তো ছিল আমার বজার হাটর হালচাল কথা হলে দেখো দেখো ই আমার পাইনপাক সূচনা বি আসি পৌঁছলান
2: হই বেলে জনাই দেউ
0: হই দাদা বেলে আমার সুন্দরগড় জেলার কিরেইরু যেন পাইনপাক সূচনাটা আসি

আজি জুলাই 26 কার্গিল বিজয় দিবস। 1999 কার্গিল যুদ্ধে ভারতীয় সেনার অদম্য সাহস, অপূর্ব বীরত্ব এবং সর্বোচ্চ বলিদানক স্মরণ করা প্রতিবর্ষ এই দিন পালন করা যাই। হিমালয়ের দুর্গম পর্বত শিখরের শূন্য অনেক ডিগ্রি তলে তাপমাত্রা এবং শত্রুর প্রবল গুলিবর্ষা মধ্যে আমার বীর জবান মানে অসাধারণ সাহসর পরিচয় দিয়ে দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্বক সুরক্ষিত রাখিলে। আজি সমাচার দর্পণ কার্যক্রমে আসন্তু জানিবা কার্গিল যুদ্ধর ইতিহাস, অপরেশন বিজয়ের সফলতা এবং বীর সৈনিক মানক অবিস্মরণীয় অবদান সম্পর্কে।

0: আসিলে তম কানে চুপ চুপ কবি আস পাখ আস
1: নাই গো নাই
0: কী
1: তুমি কোন জাঁ না কি গোসাই আমূলে অজা অচিনা মানুষ পাখ তিলা মানে যাওয়া মনা মুমি যাবি যে
0: সত্যি মু তাহলে অচিনা অজা না আতে যে এতদিন যে তম ঘর কি খাইবাকে দেল স্নেহ আদর দেখল কেতে কেতে ভাল কথা কহিল ঠিক অছি মু যাচ্ছি
1: বুঝিলু বুঝিলু না বাপু যেমতি সে বাঘ গর্জন শুনিছন্তি না চানিয়ার পুরো একা বেড়ে তড়ু খসি পড়ে
2: আরে তাঁর কিছু ক্ষতি হয়ে নাই তো মা
1: না মা বাপু মু পুরা সেতবেড়ে তাঁর পাখে পৌঁছি সারিলে আগে সাথে তাঁর হাতকে ধর পকি উপরক উঠাই আনলে তাহলে সে কথা মনে পড়ল না বাপু মো ছাতি খালি পুরো কণ হয়ে যাচ্ছি
2: আচ্ছা আচ্ছা আচ্ছা প্রভু নীলমাধবঙ্কর অপার করুণা মা গোসাইঙ্কর কিছু অনিষ্ট হয়নি হু যায় প্রভুঙ্কর পূজাটা সারি দিয়ে আসে হ শুণ সঞ্জবেলে কুয়াড়ে যাবুনি টি গোসাইকি বারণ করিবু হ্যাঁ মু যাচ্ছি
1: ও বাপু তো শুন না বাপু আহুরি পরে কেতে কথা আছে
2: আহুরি আছে হো হো চঞ্চল কই পাকা আচ্ছা পাগলটা হাবড়ে রে পড়লি
1: পুছিলি বাপু মু তাঙ্কু বঞ্চাই দেলি বলে সে মতে কোন কইলে জানো
2: কোন
1: কইলে কইলে কইলে ঠাকুর যদি তোমার হাতকে মো হাতের চিরদিন পাই ছন্দি দিয়ন্তে
2: বিদ্যাপতি এ কথা কইলে প্রভু প্রভু নীলমাধব মো ডাক তেবে তেবে শুনিছ প্রভু
0: কি কাহাটাকে শুনিছন্তি সবর রাজা
2: প্রভু মোর শুনিছন্তি মো ডাক তম ডাক আর ললিতার ডাক বি হো বস বিদ্যাপতি তোমাকে গোটা কথা কহিবি বসে লাগ
0: কি কথা কইব রাজা বিশ্ববসু
2: সবর দেবতাঙ্ক সেবা করি মু যে অমূল্য মানিকটি পাইছি তাকে তোমরি হাতে টেকি দেওয়া পাই প্রভু বোধে তোমাকে জাণি জাণি এ পাহাড় জঙ্গল ঘেরা সবর পল্লিকি বাট কঢ়াই আনিছন্তি
1: বাপু বাপু মাঙ্গি যদি চুলিরে বসে দিয়ে আসতিলি যাই দেখি পড়ি গলে কি কোন
2: মাটা বর লাজিরে পড়ি গলে
0: হ্যাঁ মাণিক কথা কোন কহিলে মু কিছি বুঝি পারলি নাই সবর রাজা
2: হ্যাঁ বিদ্যাপতি মোর গোটিয়ে বলি ঝিও মো নয়নর মণি এই লড়িতা মনে মনে তোমাকে সে আপনার করি বসছি মু জানে গোটে অনার্য সবর কন্যা তোমাকে পাইবাকে আশা করিবা যাহা বামন হয়ে চাঁদ ধরিবাকে মন বড়াইবা ঠিক সেইয়া
0: না না ললিতা বাস্তবরে রূপবতী গুণবতী আউ সর্বগুণ সম্পন্ন তাকে জীবন সঙ্গী রূপে লাভ কলে নিজকে মু ভাগ্যবান মণিবি রাজা বিশ্বাস
2: সত্যি তুমি তুমি সত্যি মো ললিতা জীবন সাথী করিব বিদ্যাপতি সত্যি হো হো হো মু যাই ইয়ে খুশি খবরটা আগে যাই সবরপল্লী সমস্ত জনাই দিয়ে আসে।

0: বাহ, চমৎকার উপায়। তোমার বুদ্ধি কু মু প্রশংসা লোক রহিপার নিতা। তুমি তুমি তুমি প্রকৃত বুদ্ধিমতী আহ চতুরী।
1: তাহলে মো কথা মানি এথরক সুন্না পিলাটি পড়ি শুই পড়।
0: বেশ, রাজা বিশ্বভূষণ নন্দিনী রাণী ললিতাঙ্কর আদেশ মম শিরোধার্য।

0: এই দেখো মহারাণা, দেউলর এই মহাবেদী উপরে দারু ব্রহ্ম বিরাজিত।
1: বেশ বেশ, এই স্থান উপযুক্ত। হ্যাঁ, মূর্তি গড়িবা পূর্বরু মোর গোটায় শর্ত অছি মণিমা।
0: কি শর্ত শিল্পী?
1: মূর্তি গড়িবা পাই মু একুটিয়া এ গম্ভীরা ভিতরে পুরা 21 দিন রহিবা। আপন দেউল দ্বার মুদ বসাই দেবে, ধার্য দিন পূর্ণ ন হবা যায় কেই মতে ডাকিবে নি।
0: 21 দিন কাল, কিন্তু তুমি খাইব কোন শিল্পী?
1: না মহারাজ, দেহ গড়া শেষ ন হবা যায় মু অন্ন জল কিছু ছুইমিনি। হেলে দেহ গড়া কাম সরিগলে শ্রদ্ধারে তেনিকি যাহা খাইয়াকু দেবে মু নিশ্চয় খাইবি। হও, মু মোর কর্তব্য করিয়াকু রহিলি মণিমা।